0: তার তরাজু তলিয়ে নেমে সুগর হয়ে অপরাধী দুনা নেমে জোহান্তা মির্গা হে শিশনবায় কাথি যায় জাগতে কুসুতে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা।